0: জাঙ্গ সেজে নক জেরা নামগিয়াল বটি বো জাঙ্গ সেজে নক
1: তা লোপ সিনাই আচো কাসপ রাখবা হা মানে মাগো চি ডিস্টেন্স এর খান বো সঙ্গো পাজার খান বো
0: সঙ্গো পাই নক পা ওটা ইংলিশ গুনিকা শানং নিয়াগুন টি নিয়া না মানক পা
1: কাসপ গালা রংস্কাত পো মাসে না তা থরে সাবে লামে সুংছো শিক্ষাল না সুংছোস কুন সিল মাসে না সেমফাম সরার
0: সেমফাম সরাত না জাঙ্গো সেজে নক জেরাত নামগিয়াল নো আচে ছিরিংা লোপ জেরং ছোজলা গ্যালা নকপা
1: আচে খা ছান্তে নকপা আচোর আর কিউজে নক রায় নামা
0: খা ছান্তে মানে সেম্বা লগমোই নকপা নামগিয়াল রাঙে ফিয়া মুয়া থংমা
1: আচে জেসে মানে আমা খরং জেরং আমার টংস্টিংনে আমি সাবস খরং চোতন নক না কুলনা লামস্তর চাপিক মানে থুমকান গুন্নাং ডানতে আচে চি কঠিন যাচ তে মানে না গুনাং দিরিং আচে কুটিন তা না ই মিছে না আচে চেজ মেদা চো
0: ঠিকস তে নো তা সাম্বায়ং না তে বনং সমান খাও সম্পে না
1: হান সামুলনা সংসেন ডাক দিরিং চাচেন পিন হালা তারুং তা তুজ দুপা
0: তা সং পিঞ্জের নামগিয়াল তে মানে খা ফোন
1: জুন মিতাং আচো আচে দুনলা টাংপো সাদিন খা ফোক না
2: নামগিয়াল
1: চি সং আচে ইয়ত পা নাং নে দুখতে
2: সং পিন না মানকা
1: ছাত পা আচে দাসা
2: ছাত পা জেনা চি চন দুখ পিন দাসা সো পা
0: মেমে পা জুল লাইয়া তো সং পা গুন পা আসকো দাত মোলা রাখ পা
2: মেমে লাইয়া তো রং সং স্টান্স পিন না দিতে নো পা নামগিয়াল কা মানকা আচা চুক চুক পা মেমে লাইয়া তো রং সং স্পিন না দিতে নো পা নামগেলে মানবো ছাত মাচু মোলা মেরাগা
1: না ছাত পাচে দাসা সমান খান তারুং গসপা দুপা

ইবো আগা সুয়ান কাস্তি নিচুরা দেশকে ডলমানি না সুলগুন সানাজাত না এন্তর সানে লনখুসে গেলখাক উজুং আস দে তং অর্চুজুং লনখুঙ্গুনলা মিক্সালে জাতগো গুনিস কাপসলা ন্যাশনাল এন্থম জনগণ মন তং ন্যাশনাল সং ওয়ান্দে মাত্রাম তং চেস খাকচান চুস্তি ইনখানি কাইখ্যাপ সোমা স্পেলা জাতীয় তেনক লাদাখ উমলিংলা চ্যালেঞ্জ নিস্তং নিশুস্তার গুয়ে খাক সুম্পা টালডিক সরমঙ্গ সোসাইটি তং সরমঙ্গ অ্যাডভেঞ্চার ট্যুর গুনে সামিট আর সারেন্ডারে নাঙা টালডিক জাতি নক ইবে জিক্সটেনে নাঙা থোসোস নাসেকা আল্ট্রা ম্যারাথনে নক কাবু জুলাই সেস চুই জাগা যুগস দুস্তে নক ই নাঙা গেগার গাংপো নি ইলদম সুমিন্দা চুরুগে খাক লেনদেন পিন দেরিং চুসুল গামিউলে নাঙা সিঙ্গল ইউজ প্লাস্টিক লঞ্চ কলতে ফাংসেস চানে সুক্তে দেকা গাকচা তাংসে ইয়ৎখানে থগা হাগো তাংসে সেটি গ্রিম জিক গামিউলে গোবে লাবস্তনে কা টালডিক জাতে নক এ নাঙা রিসেমশন মীমাংসি খামসে খরুগে কা খ্যাত গানপা কাজুগা লেবাতে থগা হাগো সালতে নক এ লাস্কুল সুলতুস গাছতে ইন্সপেক্টর সোনাম টুন্ডুবে সংসার জাতে নক শ্রীলন নরেন্দ্র মোদী খুংরাঙে গেলখাব সুম ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তং নিউজিল্যান্ডে জিক্স কর ছাড়তে নিউজিল্যান্ডের শ্রীলন